মম তরসে শান্ত মূরতি নাটি তারিণী মা বিপদে আপদে ভকত সুমরে বিপদ তারিণী না কণ্ঠশিল্পী নমিতা অগ্রওয়াল গীতিকার মনোজ মিশ্র।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা
2: 1970

শ্রোতা বন্ধু, এটার পুজো আজির সুগম সঙ্গীতর কার্যক্রম আজির কণ্ঠশিল্পী মানে থাকে অরবিন্দ, অঞ্জলি মিশ্র এবং তাপস। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ির সময় বর্তমান সন্ধ্যা 6:30 আরম্ভ করুছু সূচনা ও সম্বাদর কার্যক্রম।

সুধি সমাজ আপনার লক্ষ্য দেবে রাজা দুর্যোধনকর একমাত্র কন্যা লা তা না হচ্ছে লক্ষণা কবি প্রমাণ করেছেন লক্ষণা হচ্ছে অনিন্দ্য সুন্দরী বিশ্বমোহিনী।

রাজকুমার মানে স্বয়ংবর সভায় উপস্থিত হলে রাজা ধৃতরাষ্ট্র সভা মধ্যে প্রবেশি রাজা মানুষ নিজের নাতুণী চন্দ্রাবলী বিষয়ে কিছু কহি আদেশ মাগিলে আপন মানে কহিলে মো নাতুণী চন্দ্রাবলী কু সভা কু আনিবার মু ব্যবস্থা করিবি। সমস্ত রাজা মানে যেতে সহমতি প্রকাশ কলে দুই জন সখী এক মেঢরে চন্দ্রাবতী কু সভা কু আনি সমস্ত রাজা মানুষ পরিচয় করাই দেলে। দুঃখর বিষয় চন্দ্রাবতী কাহারি কু বর্ণমালা নদী ফেরিগলে সেতবেলকু আজ্ঞা সন্ধ্যা উপগত হেউ অছি নিশাক্রমে।

শ্রোতাবন্ধু, এটি রকুচ আজির একক হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আজ এতে শুনিলে ববি কথাচিত্র কিছু গীত। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 11টা বাজে যাচ্ছে। হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি। শুনিপারে কিছুক্ষণ মধ্যে